ఎన్ని తింటాలే అమరా పెస్కార్ బాజాయి সেই পেশকারে জায়গা আমরা তাল চলনটা আমরা বাজার তার মধ্যে ছোট ছোট দিয়ে আই